0: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাং লাকে এফ এম বেনলং ভারত সিরতক বর আসুর ক্যাপ মেঘা হার চাপেনাংলি তুমলা বাংসো আজাইমেক নিউজ অন এয়ার আকেরাপেন সিতামে আর জুলং ইকজি
1: মন কি বাত হ্যায় জন জন কি সভি কি কুছ আপনি সি সংঘর্ষো কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাও কি अनकही विरासत की उम्मीदें नए भारत की। महीने के आखिरी रविवार का रहता है इंतजार मलयाचल के आंचल से विंध्याचल के आंगन तक, ब्रह्मपुत्र के घाट से हिमालय के विस्तार तक। होती है मन की बात प्रधानमंत्री के साथ। तो सुनिए इस महीने 26 अप्रैल सुबह 11 बजे मन की बात आकाशवाणी दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। माननीय प्रधानमंत्री के प्रसारण के तुरंत बाद मन की बात का प्रादेशिक भाषाओं में अनुवाद आप सुन सकते हैं आकाशवाणी और दूरदर्शन से संबद्ध प्रादेशिक चैनलों पर। मन की बात के प्रादेशिक भाषाओं में अनुवाद का पुनः प्रसारण आप सुन सकते हैं रात 8 बजे आकाशवाणी और दूरदर्शन के सभी प्रादेशिक चैनलों पर। तो याद रखें रविवार 26 अप्रैल सुबह 11 बजे मन की बात।
0: লাকে আকাশবাণী ডিফু নন আদুন্থু আজাইমেক আংদেং আলং পিনি লাদাক আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কে পাচে তাক পদিক চেং ক্লেমসোমার আজাইমেক আর জুইকল না পরশুরাম টক বি আরং লাপেন রং জিনং আক্লেমসোমার আতুম পেন আসন আসন লুন তোমো হিরজির হাইহুই কাচেথান আলামজির আর জুইক সিনাং লাবাংসো আজাইমেক মতে আ প্রোগ্রাম কে যাই পনাবাং লাকে হুনমিলি ক্রোপি ততাংতে নন ইলিতুম লাবাংসো আজাইমেক ক্লিমসুমার আজাইমেক আর জুইকসিনা লাবাংসো আজাইমেকে লাদাক আকাশবাণী ডিফু স্টেশন লং পেন পিনি হ্যান্ডল কে পাচা তাক পনিক চেং ল
2: আপ্রাংসি রেডিও কার যুগে দো আনারা ফানসিতামি নেলি হেন পেন কার্ডম পাজি রেখল কার্ডম পিনি লাদাখ বংশমারা তুম পেন তুমু কে থান হিরজির কি হির আসন আসন আলাম চিং কিছু থান যে ফানসি চিসিক পন্ন লাসি বংশমারা তুম পেন তুমু হির জি রাই হুই পার যু জে প্রাং আলাং লি তুম ফান আপ্রাংসি আমেন আহু আর জুপন প লাসি আলাং লি তুম ফান আপ্রাংসি আকাশবাণী দিফু হেন পেন সুরি সুরিয়া কার্ডম পাজে রেখলো কার্ডম তাংতে আপ্রাংসি আমেন সে আর জুপন প পু নি দুং কে দো ফানসি আপ্রাংসি আমেন আর জুপন প নামেন চিথান জি মা বংশ নামেন কুপুল
3: প্রকাশ ইংতি নীলি প মেন কে হারসিং ইংতি নীলি পা মেন কে বিবিকা তেরাং পি
2: নন কো আনাং ডেং সে চার্লি বম ল
3: কিথম আং ডেং
2: কিথম আং ডেং তাতে নন চার্লি বম স্কুল আমেন কুপুল
3: জর্ডান লাং সো এল পি স্কুল
2: জরু পিক ল তাতে বুথত আবং সফানার জীবন প নামেন চিথান জিমা
3: নীলি মেন কে আথিয়ার তিমুং নীলি পো মেন কে জল সিং তিমুং পাই মেন কে রশ্মি রহাং পি
2: নন কো আনাং ডেং সে চার্লি বম ল
3: থম
2: নাং নন কিদুন বম স্কুল মেনে কপুল
3: জর্ডান লাং সো এল পি স্কুল
2: জরু পিক ল নন বুথত আবং সফানার জীবন থুপ নামেন কপুল
4: নিমেন গেসর কাংহন ইংটি
2: নন কো আনাং ডেং সে চার্লি বম ল
4: নন প্লি আনে চার্লি বম বম ল
2: তাং দে নাং পো লা পেন নাং পাই মে জথান জি মা
4: জং পো নিলি পো মে কোর্সিং ইংটি লা পেন নিলি পাই আই মেন কে রেসমা তেরন পি
2: তাং দে নন নাং গে দুন বম মে স্কুল আ মেন কো পুল
4: ডডো নাং সো এল পি স্কুল
2: তাং দে নাং নন কে দো বম আ আর রং আ মেন কে কো পুল
4: পারসাম তক বি আর রং
2: জোরো পার পিক ল তাং দে নন পুথর আবং সোফান আর জুপন থুপ নাং মে জথান জি মা
5: নেমেন কে লং বসন ক্রম সা নেপাই আমেন কে ময়না তিমু নেপো আমেন কে সিনট ক্রম সা নে কে চারি আং ডেং কে প্লি
2: তাংতে নাং দুন বম স্কুল আমেন কে পুল
5: জর্ডান লং সেল পিস কো
2: তাংতে নাং নন কে দো বম আর রং গে কোনাত ল
5: রং জিন
2: চো রো পেক ল তাংতে নন পুথর আবং সোফানার জুপন প নাং মেনে কো পুল
3: ইলি মেনে সট কুরু রং হা নীলি পাই আমেন কে রুজুনি ক্রো পি লা পেন নীলি পো মেন কে কাপার রং হা নন কে চারলি বম স্কুল মেন জর্ডান নাং সো এল পি ইংলিশ স্কুল নন কে চারলি আং ডেং কে প্লি নে নন নি তোমার রং মেনে

কেসিয়াস আমরি কেলুন ভাংনন পিনি ইপু কার্বিলুন চিতো আর্জুদেট পেনন আদুন্থু মঙ্গল সিং ক্রোল আপেন আলাংলি রি সাংহ আতুম কেলুন ভাংনন কার্বি কর্তে ইংজির প আলুন আর্জু ইকসিনা।

adunthu kachuningri alamthe nangke palle lake ser anglong manja pen kachuningri abang phu abang phi amen lake harmon be sing be lapen amphu hansepi alang litum kachuningri alun ke lapu henlo dunji ma dunde ma labangso alun kiluna bang phu lake duri rongpi lapen abang phi bari rongparpi totang te ইলিতুম নন লাবাংসো দুঞ্জিমা দুন্দে মাপু দিউরি রংপি লাপেন বাড়ি রং ফারপি তুম কাপাচেতাক আলুন আর জুইক সিনা

লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফ এম ব্যানালং ভারত সির টক বড় সুরকে মেগা হার্স প্যানালি তুমলা বাংস জাইমেক নিউজ অন এয়ার আপ আকে রাপ প্যান আর জুলং ইচি।

আদুন্ধু পুথত আৰ্জুইক ধুচিনা তেরিনাম আলামারজান আলং পেন লিথত আলুন আলুন আলাম থেকে লাপুহেনল তেরিনাম লাপেন লাবাংসলুন গিলুনা ব্যাংলাকে অদিত নারায়ণ লাপেন আলকাইয়াগ্নিক ততাং তেন ইলিতুম লাবাংসলুন আর জুইক সিনা।

আদ থুয়ার জুই ঠোসে না মাইকেল বল্টন কিলুন হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ পু আলোনার জুইকসে না

รองพาร์ปีรองเปเคอันนกเบปีอาลังลิกเกเคอพันกัจจัยกอมเทปิกอบังพีลาเป็นเพเรเรปินเป็นกัจจะซองอบังพีโลคาร์บิอาเคลองเกปินีอาร์นีอันตาโพรกิโมอลองอันนงกัจจะทังกลองอบังพีโลอาลังลิกเกเคอันนกเบปีปูฮอกซีปินีอาร์นีอันตาคาร์บิอังลองอาฮวาราลองตาอคุมลินทิบโลAlang li ke aning ang thin klar sap lapen long ri long pat kacherai kom japan kai keta kroi tip. La si alang li kai alamo putak pini thi hek pen lam jir. Chetan nam japan si bor ilo. Rong parpi rong be karbi apur kimu along soar loang bong pen ke kachetang klong anok be pi. Alang li men binong ke kareng rong parpi. Lapen alang li chor amen ke on teron puhen lo.Porkimo along langdam pulote rong parpi rong be akaya hot dimasa kesi himbapur po adimalong rong sopi senglo halaso hot arecho phan hirimba puta amen pudelo halabang so akaya hot recho po hemalong teke aso e jon kapang rengdo laso teke aso phan kalana kalahonji phan munit achulang si kipipi ani si ani recho achakriya chakoratum.Teke aso phan munida chulang ki pijia phan pura kayason karbia rongalong vanglilo. Lapen aso mokchujir karbi piatumalong pen chulang nang rungbom vangbomlo. Lason si kareng rong parpia hemta ning lelo. Laso pora hod kareng rong parpi ke theng ke endam pen hem chilechit anchotlang. Alang li ke theng ang hor chi o chit anvetlang bonta.Recho chakri chakora tumta teke aso phan chulang nang pidun serak non pusi lam gang tangpen pulo. Kareng nong pharpi abangta nang pidun po pusi thak dun lo. Sitame neso aphan chulang chepa chudet lang pusi recho chakri chakora tum aphan thak dun lo. Laso pora hod rong pharpi rong beke kelak thektik lo. Lapenan pata aso ta chulang kang chir.Kalang itpen kachiru kithi tupo. Bonta chakri chakorat

0: কার্বি খেকি চুমকে বয় ফোনাংলো সেটা কার্বি এখে এফান হেমফুয়ার নাম নাকাং হন থেপিক লাসি খেকি চুমকে বয় হুদলতে খেই কেরাই কম জিয়াফান লাপেন জুতাং জুবাত কেরাই কম জিয়াফান আপর পেন আপর কার্বি এখাই আলং ইনুত পেন ইনুত নক বে মেহাং নাং পাহাচ্চেলো লাসনসি লরচুটিয়া কায় হতা কার্বি আতুম চমাং আখাই পেন পেনাং আন আকিসুং ফোনাংলো লাসো হুত কার্বি আখাই কেরাই কম জিয়াফান কার্বি হামফাং আলং লরচুটি আমহাং নাং থেকলো কার্বি আখাই আলং লরচুটিতা ইনুত আনক বে পুসি ফুরকিমো আলং হক পনলো সেটা আলাংলি কে নক বে পুস্তামে কাংতাং কাং সাকারেত লাপুসন কে কালি আলাংলি কে কেহাং কাসারলাং আসে থেপিক লাপেন লেং পিক ইংলং গৃহিণী পেনান্তা আর্জুলং সেটা আলাংলি আবাঙার পুমকে বিহেক থে ও এ সানকুরামুনি দাতুমসন আলাংলি আসে কে থে লাপেন আসে কে লেঙাজক জমাং আরন পেন মেথাংকার বিয়া খে এফান প্রাণময় পাজকল আর্নিসি চমাং আতুম কার বিয়ারং রন কেবাং জি পালাম কার বিয়াতুম চিনিমেক এট আজক লরচুটি লাপেন রাত ডেট দো আনাতুম কোসনসি চমাং আরন পেন কাচেপাজক জিমা পুয়ালাম চিংওয়াই চিংসাই সি আবিদি রিপনল লাসহুত লরচুটিয়া বাং এসন আবিদি থানডুনল জান্তারি চলং নাংতুম দামরা নন কে কার্বিতা নক বে দোলো লাসি কার্বি পেন চমাঙাং বং রন থামা দো নাং নেলো কেথানা তেং পেন কার্বি আতুমতা জান্তাপুর আন বীরতাপালে দামলো বনসিতা কার্বি আতুম কেথানালাম রিচো বাং আর্জুদর দেশি কার্বিয়া রং রন থামানাং তয় পাকলিল সীতা চমাং আতুম রন বাং বেয়াফ্রাং কার্বি আতুমকে তোয়ার পিছো দিং আর উই আর এ কে ফো পাং দোসি পেনাং আনা যাকে দিং কে ফো আচেলুন ওয়ান পেট লো লাপেন কে হি ওয়ান ও সি তোয়ার পিয়ালং বুইদাম ওলো লাসনসি আর্নিসি চমাং আতুম কার্বিয়া রং রন ওয়াংলো আনকে রন কে ওয়াং আতুম আর উই আর এ তোয়ার পিছো দিং কে ফো আচেলুন ওয়ান পেট থেকলংলো লাপেন তোয়ার পিয়ালং হি আদুম কে থে থেকলংলো লাতুমা থালো কোমাচিং অনক বেলমা লাপান পিন কে পুসি কাফেরে অক চুম্ভুর হারলো লাসনা পরহুত লরচুটিয়া বাং কে ইংলং গৃহিণিয়া কে হেলো পেন নাংহাং নাংসার লাংলো আফিকে লাতুম চিনি দাঁতলো লাকে মাজক তা কালিল কার্বি আনক বে পুমাথাসি কাফেরে চিরই রূপল লাসনসি লরচুটিয়া কায় হুটকে কার্বি পেনচমাং আংবং রন থামা আবেদাঁতল লরচুটি কার্বি এখায় এলং ইনুত আনক বে পুসি নাংচে থাংলো লাপেন আলাংলি আসে পেনাজক মেথাং কার্বি আখে এফান চেরাই কম দুনল লাসিপিনি আলাংলি লরচুটিয়া ফান খেই আতিরিম পুসি হক পনল লাপানসি লরচুটিয়া কা হেলামুকে থানকে কাংতন ইগল কার্ডম
1: নন আদুন্থু আর্জুইক থুসিনাং তিরিমাকায়া চাইমেক আংদেংলং ওয়াইসং আকায়া লামো আপুথা কারেং রং ফারপি পেন কে থানালাম চের আর্জুইক সিনা
2: ওয়াইসং তেরাং ওয়াইসং তেরাং ইনুত কার্বিয়া ফুরকিমো লং আনং গাছে থাং নাই আনক বে আলাং লিকে গিরি পো সুসং তেরাং আসোপোলো ওয়াইসং তেরাংকে কার্বিয়াং বংকে প্ল্যাং কিফি পুরু ফান্দার আনং কাছে থাং নাই চেসং কিরি পো আসু লো ওয়াইসং কে আও সোয়াকো পেনতা আবিদি দোজট লাপেন চোখলেম চোদাম আন্তা বাংকা প্রেক পেন প্রেক জ্যাক আপো সুসং গিরি পো কেপ্লাং কিফি আনং কাছে থাং আসন সি লাতা চেথাং ও আলাং লিকে কেপ্লাং কিফি পেন আন পারতা রিচো কে থে কিদিং আপুন আচাক কেদো আবাং ফু লাপেন কাংতাং কাংসাক আবাং ফু পুসি কার্বিয়া ফুরকিমো আলং আনং গাছে থাং ওয়াইসং ইনুত কিরি পো লাপেন গাংতাং কাংসাক আবাং ফু পু পাংথেকসি আর্নিসি চমাং আতুম লাফান নেপন চেকলো লাপেন জান্তাপুর আলং মুন্দি মুন্দক বিকলো লাসন সি ওয়াইসং আফান আনিংকান নিংকান বুন্দি মুন্দক বিকলো আর্নিসি ওয়াইসং

han pinap ke kepathi popu arniya por ke choklo la sona porahut richo pia bang wai song aphat bundi bundo kimbia dimalong an dam si pinap ke nangli phan nang kepathi po la si pinap chakri chakoratum wanglote nebur chemata phruilang wo ang alo ijon lapen bongkrok ipum nangwan pitha pura budunon anke dak rahi kangtang aphan murjamatha proinon busi pinkhat kanglo lapenke penap nangli phan thekup along an nangwan lote neabang pupo pinike kaya son galidet chiklohini arnihini ke theklongke kupia porloma pu ne pupo la soahutle nanglita sinigang song langra neta theklong chiklohini arnihini pu nangpudunon pura pare te kanglo puthot adab jakri jakoratum waisong aphan bundi bundok adim pen hong thikup an ponlo richopia bang menmen hong nangbar si pulo pipotsi binige chiklohini arnihini dokoklo la sonahut waisong ta angsong langding si oite busi budulo sita jakri jakoratum ge theklong le busi pulo লাসো আহুত রিচো পিয়া বাং বং তুমকে নং পাপ দুক কপি থেকলং লে দেটলো পুসি পুলো বাং ওয়াই সঙ্গে আর নামাসো লাসো আহুত রিচো পিয়া বাং নং তুমকে নং পাপ দুক কপি থেকলং লে দেটলো পুসি পুলো বাং ওয়াই সঙ্গে আর নামাসো আপাপ আপুন আবে হক পেট আমুনিত লাপেন কে থে কিডিং কেমান আপুনা চা কে দো আপি থেকলং লকলো ওয়াইসং কে আর নামাসো লাকে আপাপ আবে আপুনা চা কে দো আমুনিত লাফান বুন্দি বুন্দক পেন পা জক নং পুসি রিচো আফান পুলো রিচো পি কিপু আলাম রিচো দা ক্রয়দুনসি ওয়াইসং আফান বুন্দি বুন্দক পেন পা জকলো লাসনসি ওয়াইসংকে আহেম চেবাং জুইলো রিচো পি কে কার্বি পি লাসি কার্বি আফান গাছিং হন আজক সি বিদি পেন ওয়াইসং আফান আপ্রাণ বাজক ফ্লটলো লাসন সি আর্নি সি ওয়াইসংকে বুন্দি বুন্দক পেন নাং জকলো লাপেন চারি চালন পঞ্জি আফান রিচো হিন পেন হুকুম হওয়াং নাং পিদুনলো ওয়াইসং তা পুথত রংখাং চিনথং লাপেন আমরি লিন্দক পোয়াতুম আলং হুকুম হওয়াং জোহাং দামসি নিলিপ লুম্বাজং আলং রি মে এট মেফুন পেন চারি চালন পনলো আলাংলি ওয়াইসং গার্বিয়া খায় আফান গাছিং হন পনথেক লাপেন কাচি রাই কম দুনথেক আজক আলাংলি গার্বিয়া ফুরকিমো আলং ইনুত নং বে কাচি থাং আনক বেয়ামেন নং দোলো

0: 능고모마몬포톰한엉둥어프랑팬롱룩같이탄프리알람비니게허가하방구소추베이추베이부치탄프리아허가하제플랑데로코오롱키
1: 오이띠롱아사오바오소마시오진이네달로롱아사네케마탄테케달로아야타탄은테케달로
0: bang bang sar sa palam the pir the ke ki ju dem chot pu te ma seta bang ar pum pam ta aman ke chi pi the the de pen po si pi ni ke ba mon po so po long koi ke chu be bu mala bang so chu be pen si pi ni ke a pran dam ju lu ko
1: a hog lo rong sa nang le
0: ra ra tu i tu mat a kai lo i li kar bi ham phang long ta me jong si cho bay pu yong si tong thani putang lo pu long te ka hing no son an ke il tum chi u nam ji bang e ke jong la pen bang e tum phane ke than pu long te la bang so lam the bang ke ili chi ri dam ra chi tar le dam ra ili ke claim ke dam ka ma lam yong si hing no ke me ke chok che ma tha dam ra ili ke bang e la ngar ni an ke ki me sen pen le ken kam chi or no ra tu ma tha hing no ba mon po so son tha ke ইলি তুম মিঠাং মিঠাং সোমার ফান ইলি কারবি হাম ফাং আলং কেভাং টুটি দে জি ফান ইলি জি মাথা পন রে মনা আসি ইসিয়া কে তাবলং তাকে তক দো দি জি খাং মা সি পু ইলি ও সোচ কালি ইলি কে থে কে দিং তুম আন তামে লবা সো দে কে আরে পিয়াবে সেতা লা কে আরে পি দো আন সো সে বা সো দে পেন কা মে ক্লেন নাসি বাইবেল লং তাকে তক দো লবা সালাম থে নাসি ইলি কারবি হাম ফাং আলং আলাম যে মাথা দাম রাখে বাংলা আর না দিকে কি মে পেলে কাম ক্লেম না কারণ
2: নন লাপান না পার নাং লিতুম কারবি লামকান ওসোচ বাই পো আর জুলং টাংলো লাকে আকাশবাণী দিফু

0: লাকে আকাশবাণী ডিফু নন আদুন্থু আজাই মেক নিং আর লোহলাম থে আলং শান্তি রং পিপি পেন আনিং আর লোহলাম থে কেথান আলামচের আর জুইক সিনা
1: নিলি মেন শান্তি রং পিপি নিলি তারাদং দায়থর রং লং লাপেন ন নিলি কেছে থানাম গাং তুম কেল হাইল পে কে রয়লাম লাকে কাটিং পোলো লাপেন কাটিং আলং ইলি দামলো লাপেন রিলো পোলো তাংতে ইফান আলি দো থে নিলি কে ক্লেম্পন বম্বং কে নন কাটিং সিপ ক্লেম্পন বম্বসি নিলি পে কে রয় পেন পেনাং আন আলি লং ইলি পে ইলি হেম আলু সুমার আতুম পোলো তাংতে পে কে রয় পেন জং সি ইলি ক্লেম্পন লো পোলো তাংতে আপ্রং সি কে ইলি কে রয় কে থেক ও এ তেমা সেতা আলম সো আসাপ পেন ইতুম চারি পন বম লাপেন রয় পন বম লো পোলো তাংতে ইলি তুম ইসি সি পেন লাপু রয় পন বম লো আপ্রং সি কে ব্লাউজ কে রয় পোসে তাইলি রয় পন পো ইংটি পন পো ইলি চারি লো লাপেন রয় লো পোলো তাংতে লাবং সো আনাম বাংকে ইলি নোনা বাংকে আপে পেন কি রয় নাম পেন জং সি এন দে জি পুলো তং তে এ প্যাক লং কে ফারো ফো আন ইলি লং পন জি লাপেন লাসন থাক সি আকু ইনবোদারি স্তমে কুড়ি পন লো পতং তে ইনবোদারি আর ব্লাউজ কে নন মালম কে এ প্যাক লং 850 মতে ফারো নে কে প্র ফো কে আন আতঙ্কা কে লং পন লাস ইলি জং সি লাসন জং সি ক্লেম লো পুলো তং তে ইলি হে মালং স্তমে আকিনং সদো লাপেন ইলি কাচেরাপ ইদুন আং থেক ইলি চেলং লাসন থাক সি আকু কাপ্রেক লে রয়জিস্তা পুহুয়া ব্যাং পোসেতা পিনি ইনবোদারিয়া ফান পুহুয়া ব্যাং রয়প ইনবোদারিয়া পুহুয়া ব্যাং পোলো তাংতে এসেট আলংকে নলমকে ফারোট্রকরা ফোকেপ আন আতঙ্কা এলি ইলি লং পন লাসি লাসন আথাসি ইলিকে ক্লেম পন হেমালং ইসি সি আসাই লাপসন জং সি কাটিং আনাথুতা ইলি ইনিং কে হ্যাং পেন ক্লেম লো পোলো তাংতে হেমালং আফান তাংকা কে দর দে মানে অসমার আফান পিনি ফেস দর দে সেতামে ইলি চেরাব দুন লং লাপেন আপারটা ইলি হেমালং এচোর আলং কপিনে কোনানে কাশিক সাক দু কক পোলো তাংতে আলং লিতুম আলং সেতামে ইলি চেরাপ ইদুন লং লাসি ইলি তুমকে আরলু সুমার আতুম পোলো তাংতে হেম তৎলুন সেতামে লাহাই কে ইলি কে চারলি নংজি কে ক্লেম পন নংজি কে লাহেলো পিনি নিলি নাংলি তুম পেন কে চারলি মতে ইলি কে কে পাপ্রাং পন নংজি হেম আলং আরলু সুমার তুম কাম কে ক্লেম পন কে পাপ্রাং নংজি কে লাহেলো লাপেন আপারটা লবং সোলং চারলি ইংতুং দু পোলো তাংতে নিলি আহুত পেন নিলি সেতামে কে থান পন দো হেম আলং সেতামে কে চারলি জে তুম নাংআর জুলো পোলো তাংতে নিলি আলংলি তুম আফান খামখে খেপেন পেন বাংলন নিলি কে থেক আন পেন নাংলি তুম আফান কে থান জে আফান সেতামে নিলি এ থান পন পো পেন আজক পেন নাং আনা স্টুডেন্ট কে নিলি সেতামে এ থান পন লং লো লাপেন আলংলি তুম সেতামে লাপুসং দা থাকসি মিথাং মিথাং আকুলাত চিংপু পনসি মিথাং মিথাং আচোর আলো বা মিথাং আলাইফ আফান আলংলি তুম কাম চেকলেম পন লং পিনি নিলি নাংলে তুম পেন কাছে থান আন হেনলো কার্ডম
0: নন লাপন আপর নাংলি তুম শান্তি রং পিপি পেন নিং আরলো আলাম থে কাছে থান পন আলাম জি রাজুইক লং তাংলো লাকে আকাশবাণী ডিফু নন আদুন্থু সোয়ারলো আসে আং তং আজাই মেক আং দেং আলং রুবলিন বেপি লাপেন হোনালি তেরনপি আতুম আং বং উইভিং মতে ফেরথাক আপুথাক চিহু চিপুত আলামচির আর্জুইক সিনা

0: aprangsi radio nang kar judun kido ana tuma phan anta kardom nang pajur iklo pini lada studio along kiphir ki thak pen hemtuni si kachi pareng iawar sai pula bang solam the aphu thak kaching ki kachi thanji pura karbi soar loang bong kiphir ki thak ke thekser abang phi sangpi rublin bipi aphansi chuphapon iklo nilitum kachupha teng pen alang liwang si non studio lucidulo aprangse nangli phan akashwani dipuhen pen kardong pajir iklo
1: kardong
0: tangte eli tuma aprangse lam thile je thanam iklo na aprangse nangli gomen tu ahut pen si pi ri ki thak ki cheng lo la pen ko maralong si nangli ki phir ki thak na thu ka charli dun cheng lo la bang solam the nangli radio nangkar juara tum phan thanam ikjima
1: nili men ke rublin bepi nili nondo bom ke gita asrom editors rong thiso madhobing tiaro nili ke ki phir ge thaklo kom bang ke ke charli bang nang ki than pu ajat abang ke kali nili ge me thang sipu ning hang u la nili tum nat ke kor therang thak ek bang du u pot hona di chum dun po hona dim chum po chu pang rum po pu martun po pu si ka chivur therang ge thek che nili ge ningkan kep arta lom lo ningkan ket arta lom pensi la angi ke charli dun lo nini tum thege o nini tum lan po a punwa supi tum he a hem chi dun wang ve sai denon puta du e atla enke la tum bang thege u lo enke a divar chor po ploti chhumun po la son pen lok si charli dun lo thek dun lo ki thek dun pen ni li kor lege charli dun gali হেৰি কাচি বুৰ বাং চি ইনে হেং চি কাচি বুৰ বাং চি চাৰ্লি পাপা এনেকৈ চাৰ্লি ল আহি চি চৌৰাণ দোন ল পিনি আহি চৌৰাণ দোন ল ৰত আহে পিনি পিনে পিনি আহি আমাং এনেকৈ লাচি থাক দোন বম ল পুচি থাক দোন ল এনেকৈ আকৌ ফি দা বাং তা আকৌ এচন ঠেক ল পমাচি পিনি গে থেচে আকৌ থাক দোন থু ল পুচি থাকবম থাকবম ল আমাৰ চি এনকে কাচিবোৰ ঠেক দে পেন আমাৰ তাক নিপায় কৰা থেৰাং দ চাৰ্লি পো পমা এমি ঠেং চি ৰান হাম ল ৰান হাম ল পিকক বেং থ্ৰক নি পিনেগে ৰান বেং থ্ৰক এনকে ৰান ল এনকে এমি ঠেং চে মাঙে তোৰ তা চাৰ্লি আৰে জালো বাং নাং থানাং নি না হি না বাংকে বাং নাং থান থেপিন পেন বাং লং লাং দুন প পুচি তুর পন পাচি লন পন পো আমা কালার পিনি তা পুচি থাক দুন বম লো
0: মেকপিক আলাম লো নি নাংলি কে থানা মালাম থে তাংতে নাংলি থেরাং কে থাক কে কপি পিয়া হন পেন সি কে থাক ই লো কপি পিয়া হন সি কে এন লো
1: হাস সুখটা কে থাক বাঙ্গে থাইল্যান্ড সি কে চি রঙে কে পর থাইল্যান্ড সি থাক দুন বম লো ন না ফি আন বাঙ্গে নিলি গে নলা হন কি ক্লাং লো পেন বাঙ্গে হন কি সাই দেলু হন কি পেসি কে থাকে অং হন কি বাং নাং অর্ডার প কে জেঙা হন না বাং সি কে থাকে অং লু নিলি হন কি থাক টাং দেত লো পতে আকা ফ্রেক থাইল্যান্ড হন মাসলাই হন তা থাক পন বম লো সেলেং পুনয় এসে লেং কি ডিং আপে কক পুনয় পুসি থাক পন বম লো
0: মোপে নাংলি পুলো কৰা থেৰাং তা ঠেক লাপেন কে কাচি বৰা থেৰাং তা ঠেক পু মাতে থাক থাক পু তাংতে নাংলি ফানে কল আঠেৰাং আবাং সিগে থাক ই জয় ল
1: কি জয় কে নাংলি ফানে কৰ সিগে জয় ল কি ৰান কৰা থেৰাং গে কে ৰান পুচিত আমি এমি থাং চন্তেন তা চিৰি পনিক লহে এপিনে আঘণ্টা পোনোৱা উবেগ আঠে নিং পিনে পুচিত আমি এমি থাং চিচি চয় প এমি থাং পুচি বনাই বন পুচি ৰান ল ইয়াত ল ইঠি গাছি ক্ৰয় গাছি কাং চক পিনি পিছা আমি আনুগা ফ্ৰেক ফান পিনি এলু ক কাচিবোৰ থেৰাং পিছা আমি হাৰপি থিনিং থিলাং পং পিনি পিছা আমি চিৰি এট পহে হালাতা হালাকে চাৰ্লি কি ঠেক টাং পলন নি পিনি আনচেট চুং আৰে ড্ৰে চন লো নীলি ফানাৰ পৰা ঠেক লংকে থাক বাঙে কৰ থেৰাং বাঙে চাটকে চাট চাট লো লা ইফু পক চচে থাং থে পুলতে নীলিকে লা থিকলু ইজন লংকে চেট থম আনগে উন ইগল চেট থম আনি প্লেং
0: তাংতে আদনছুনি লিনার জুথু ইগলাং নাংলি গে থাকা পিএম মাং এ কপি পি ইগল নাংলি থানামিক জিমা
1: নীলিগে থাকা পি

লাগে পাকিস্তানী গুহাটি মহাবাহু বেটার জিঠা বেটা পড়িয়াং বাহু আবাং নীলি মদন শিরংফার চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি দিল্লি কিমিয়ালং সেন্ট্রেল ফাইন্যান্স মিনিষ্টার নির্মলা সীতারমন ফান চেটং দামসি হাওয়ার পাচিংথুর আপুথাক আংটন পেন চিংকি চিংবাই পনল ফাইন্যান্স মিনিষ্টার গভর্নমেন্ট কে দোয়া হেমালং আল কেচেতং পন আহুদ আকেহাই চিফ মিনিষ্টার কেদামতং নিংকান ফো আসাম আফান নাংকেরাপ আপুথাক সীতারমন আফান নিংকলং পেন চরল আলং লিটুম কিচিংকি চিংবাই পন আহুদ হাওয়ার আলো চোকাম কে পাচিং থুর ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট লাপেন্টে কাপড়ে কাপড়ে কাপুথাক চেথানল আকেহাই চিফ মিনিষ্টার কিনিং জে কি আসাম লং চোকাম কে পাচিং থুর আফান কমিউনিকেশন আহিন কে পাচিং থুর আফান স্টেট গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন্ডাস্ট্রি লিস আফান ইনভেস্টমেন্ট লাপেন্টে ওয়েলফেয়ার স্কিম নাং পাচুনল কিচিং কি চিংবাই পন আমায়লং স্টেট চিফ সেক্রেটারি ডক্টর রুবি কোটা লাপেন্টে চিফ মিনিষ্টার এডিশনেল চিফ সেক্রেটারি ডক্টর কে কে ত্রিবেদী তা দুদুনল আলং লিপিনিয়া দাম দিল্লি কিমি আলং কি কিম্বম আসাম ভবন লাংচারি দামল আসাম এসেম্বলি আফ্রাংসি সেশন আর নিশি পাবাদল আফ্রাং কিঠি কাটেঙ্কি এসেম্বলি সেশন আরু নিফাইং কয়রাই সিপেন কয়রা থ্রক আনসি কেডোজি আলাম দো বন্টা নন কে নিফাইং কয়রা থ্রক সি আর্নি সি সেশন ইংটন পো এসেম্বলি স্পিকার রঞ্জিত কুমার দাস পেন কেচারিপন কমিটি আমায়েলং রুলিং লাপেন্টে অপোজিশন এমএলএ কেচেটং আহুত সি এসেম্বলি আকাম আর্নি সি কেপাবাদফান চেপারাইল এসেম্বলি লং পেনাব গভর্নর পেন লামথে কেজাইপন আপুথাক কাচরো প্রপোজাল আপুথাক চিংকি চিংবাই পো লাপেন্টে চিফ মিনিষ্টার পেন বাংস আপুথাক থাকপন পো এয়ারফোর্স মণিপুর সুলুক সোডাক আটমন কেডো আজক ইনফল লং কেচিংথাং আসাম আমলুক বাং ফারুই সিরা থংকে প্রাহিনী এনসিসি কেডেট আফান পাতুমি ওয়ানল এয়ারফোর্স এএন থার্টি টু ক্লাস হিনি রড আহেম পেন আলং লিটু মাফান আসাম আলং ফানল বাংসং বং বাং ফোকেব্রা ফ্লি আফানকে জোরহাট এয়ারপোর্ট লাপেন্টে আইন আটু মাফানকে গুয়াহাটি আলং ওয়ানল

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আং ডেঙ্গে বাং লাকে মিডিয়াম বেগলং মিটার ফারুক লিরা ক্রি সিরা তকবর ফু কিলো হার্স অলং ফারু ট্রক সিরা ইংকয়ার সির কে প্লাপেন এফ এম অলং কে ফারু ইসিরা ইসিরা তকবর ট্রক মেগা হার্স পিনি কে আরু নিফা ইংকয়রা প্লি বম করু আর নি

mik building along ada porphai kep ahut kepangcheng ponji bang bang so satlang aphan admit card ke bang phuatum aphan mela jokpen pale damtanglo komane abang phu jongsi aruni phain kora phuang bong admit card mail pen long lelang pulotangte nilitum station coordination aham phang pen kachitong ponji aphan pachinilo satlang ke tok aphan kewang ahut bang phuatum admit card alu kot epak photo identity kewan ke kenang sotlo kenang sot ke pachini lam theke lapani cholo lake akaspani guhati mohabahu karbiang denge bang lake medium wave of meters paru clear krisi ra to bor pho kilohertz long paru chok si ra inkora sir ke plan fm along ke ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগাহার্স ধনমার্লি পেনাপ কার্বিয়াং ডেং লং পিপিসি রট পারজুজিমা পেনি পেন থান পাচেনি ইলাং পেনাপ ক্যারু নি ফাইং করা ফো উর্মিয়ারনি পেনাপ কার্বিয়াং ডেং লং আফ্রাংসি বীরটা আর্জুক লং পো আদন্থু সারলাম থে আর্জুক লং পো আদন্থু আসন আসনকে পাচেনি আলাম থে রট পারজু পন পো আদন্থু চন্দ্রকান্ত তেরাং পেন কিলুন জিরথম আকিমিয়ালুন পেনাপ আর্জুক লংপো আদন্থু ধনসিং তেরন সদার বে লাপেনতে চন্দ্রকান্ত তেরাং পেন কিলুন আলুন আর্জুক লংপো লাপেনার পার্টা লামেট কি ফুরাং ডেং আলং তোমসু ফেরে ফোন পু বিদা সিং রং পিপেন কেথান তোমসু আর্জুক লংপো আদন্থু হিরজির কিহির গান্ধী টক বিপেন আসন আসন হেরজির আর্জুক লংপ পেনাপ কার্বিয়াং ডেং লং কেরট কেপার জুজিকে লাপানিক চলো

0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক বড়ো অনুষ্ঠান।
1: কাচিংহন ৰেডিঅ' কাৰ্যৰাত লাপনাপৰ নালিতুম গুৱাহাটী ষ্টেচন পেন কাৰ্বি আং ডেংলং পেন কাৰ্বি আলাম পেন বীৰতাকা পচিতাক আৰ্জুই গ্লং টাংল লাকে আকাশবাণী ডিফু পিনি আৰু আচিক্লু নিফাই ইংকয় ৰপ্লি ভমকুৰুৱাৰনি কাংচাম নন নন ষ্টুডিঅ' ঘূৰিয়াপৰ পৰফাই প্লিৰা মিনি থংকেপ নাং চক টাংল পচি আদুন্থুয়া যা মে কেরত কে পরজু পাংচেং ইকলো না ততাংতে কেচেং সি ডিমাসা লুনবারি মাং ডেঙালং পেন কেচেং সে লুঞ্জুর আর্জুক সিনাং সাম্পার বোরা পেন কেলুন পনালুন আলুনালাম থে দৌরি ইলিপ ততাংতে আর্জুক সিনাং আলাংলি পেন কেলুন পন লাবং সলুন

0: আউটব্রেক বিপক্ষ ফার্ম হলো আনকি পর্যায়ন মলম না ও কেটেন জর্জর মতি কিন্তু নি হতে একটা বিমারি ও গুদু নাসি হাতে সি লাসম বিমার আদু আউটব্রেক আদু সেটা দাম বলো থাকতে অ্যাওয়ারেন্স না চুন লোক হাই গুড নাসি মিন্তু নি ইস্তামেল হাই দিন দাম পুস্তামেল মানে মেইন কেস আস মিঠাং স্যানিটাইজ না হো
1: কলা
0: সাবুন পেন স্তামে স্যানিটাইজার পেন স্তামে আজাস্ত স্তামে হে চিপাং থিরবে না বলতে লা চিউন দে মুনি তোমার লা চিউন মাঙ্গে লালো লা ইনফেক্টেড বার দিন বান দাক আউটব্রেক গগলো আঙ্কে দাকে ইনফেক্টেড বার ডুলু মতে
1: কলা
0: দাক ডুপ আঙ্কে লাসু ইনফেক্টেড আফিসিস মানে আহি নাই ক্লু পো আলং লিল জাত ল আঙ্কে লা লাসো ইনফেক্টেড লাসো আফ আহি ল জাত ল হা দাক জংসি মুনি তুমলে দাম প্রপার প্রিকশন আবে যা দেবে প্রতি ভাইরাস বাঙ্কে একিং অম দাম দু হাই মিন্তু নি এরি লং থালো পি লং থালো আঙ্কে লাসো ভাইরাস জংসি এ বডি আর লো আপিসিস লং লোক প্রতি লা বাঙ্কে ইনফেকশন লং লোক
1: কেলা মো পেন নিথান পোলো আভুর মানতে আ বেমার বাঙ্কে মুনিত ভান্তা উনথেক পু লাসি জং সি লবাং সো বেমার মুনিত ভান উনলু পুলতাংতে আংথেক মাতে আ সিমটমস কে চেং সি বাঙ্কে কোসং সি লিতম থেক ইগলং জি থান পন ইকথা
0: আ সিমটম গে লালো ফ্লু টাইপ এলা পাসি ই পো আলা মাসল পেইন তো লাসন আ সিমটম থেকলং পো মুনিত লং মাঙ্কে লাবাঙ্গে ফ্লু গলে ফ্লু টাইপ আপনি থেকলং পো সিমটম মাঙ্কে ফ্লু লং ফিভার দুদু ফিভার ফিভার দুই কফ দুই ল্যাং জ্বর কিছু দুই এনকে হেলা চিঠে এন মাস প্রবলেম চেত এনকে হেলা এয়াং সি ইসলামে ওয়াক্স তামে সুতুপ্রা তু দুই মে সন্তায় ফেলম হো কুমিতুনি গেলা ডায়রিয়া দু কক হাই কালতে হেলা এম এ কিছু কনজাং থি বাই থিস পাই এম এ এর রিংরাং দুদু সন্তা থেকলাই ফ্লু এং থেকলে হেলা হেলে
1: চোরেক পিকলো সার নালি হিন পেন থান বাকলার পন্থ পথ পুথর আদম থু লাম থেনালি ফান আর জুথেকলাং ডক্টর কে হাই ও আবুর লবাংস সিমটমস কপি পিল মানে আংথেক কপি পিক লাল হিন বেথান পন একথা
0: সো বার্ড ফ্লু বাংকে বউ তুল তুল বাংকে লাতুম পিনি বেমার কে লংসে লাতুম কে আদানা চুচি থেকলং পো আদানা চুচি থেকলং পো ডিপ্রেস থেকলং পো মানে অ্যাক্টিভ তেলু আবু তুমা লালো আনকে আমি হ্যাং কে ক্যাংসন থেকলো লা কে ক্যাংসন থেকলং পো আনকে লা কালার চেঞ্জ পোলা আংঠি দুদুমতি আংঠি দুদু লাদা একটা জাংলুন দুদুমতি
1: কালা কালা
0: লাদা একটা আমি কালার চেঞ্জ থেকলং পো মানে পার্পল টাইপ লাসন পো এনকে চুচিল জুঞ্জিল লাসন সি থিল তিল লবো তোমার এনকে কি লই তাই লাসন ফ্লু লোতে আউটব্রেক লোতে লা ইজন আলি ইকু বেসে চিউন লাপ আং তলং হে বো রয় লং কান মাদু ইজো মান আধা ডেট আধা
1: থিলাপ
0: সন থেকল কো লাসো আ বেমার বাঙ্গে ফ্লু লে ব্যাং লোতে লা অনলি লা ব্রয়লার থানি হ্যাং হবো কি থি বুদালি হালা হাবি দাবো তা মিন্তু নি জেনেবা নন পিনি দুদুমতি ও আক দুদুমতি লাতুং ইথি যে থেকলং কো তেম লাতুং তি ফাস্ট কন্টেক্ট চেং দুমতি হালা পিনি পেন অ্যাওয়ারেস তুমে থে অঙ্গে লাতুং মিন্তু নি থেকলং ই লা ও আক সন লা থিপ্রি দুদু ডিপার্টমেন্ট রেসপন্সিবল তোমহান মানে তোমহান খবর রং পিনাং হইও সন থেকলং এব নর্মাল ডেট তি থেকলং হলতে
1: তান্তে জংসি মুনি দাফান লা বংসো বুর উনলং লো পুলো তান্তে কোনা সিচি পলং দাম ইগনাং পো
0: হ্যাঁ মুনি লং বাংকে জং সি আ সিমটম থেকলং বলতে লা বাংকে হেলা লা মেডিকেল লা হিউম্যান হসপিটাল হাই মালং চিপচে বাকলাং মাং বহেলা হাইকে ওথে বউ লং বাং বলতে ইনি লিতুং কে হেলা ভেটেনারি ডিপার্টমেন্ট পেন ট্রিটমেন্ট হয় নাম দিল লা আপু হরমু দা কনফার্ম লো বলতে বেমার বা কনফার্ম লো বাট ফ্লু বেক লো কালাং লো বলতে লা সো ফার্ম লং কে হেলা আবু আন্দা লা কালিং লাপো কালিং মানে পাথি লাপো পাথি লাপসি প্রপার গাইডলাইন পেন ফলো সি লাবাঙ্গে পিব লাপল আবু অনকে
1: তাংতে পুথত নালি ফানার জু ঠিক লং লাবাঙ্কে ইলি তুম লাবাং সো কিসু মতে ও ওর পেন কুসন সি কাছিং রায় থেক পো মতে ও তুম ফান সি তামি কুসন সি ইলি তুম আবুর কাংদাং পেন কি খাং থেক পো লাবাং সো লাম থেনালি রেডিও কালচার আর ফান থান পনিক থা
0: লাঙ্গো আথেমা ফার্মিং মাং জকলে ক্লেমস তামে আলে ফান সি ক্লেম ক্লে
1: কলা
0: নাসি পিনে পিনে বেমার ইজন জনি তনে তো চক লাবাংকে ট্রিটমেন্ট পিমে নঙ্গে আং তন্তি জংসি সোল লাপলতে লাকে ফার্ম দা আলি বেলো আলি লং লিলো পাং রিংস তামি লাসি ফার্ম লং মাংকে লা বেমার লংলে ফ্রাংসি পিমা লা পিনি প্রিভেনশন বলো
1: কলা
0: প্রিকশন বলো লাসি লা লাহাইসি ফলো নাংবো

0: जेनेबा गाबफ्राय बेमार दखा अबथे लागै भेक्सिन पिला फिथि लासो बेमार बांके ला बांके भेक्सिन आबेल लासि को आथि मानसि पांथिर टिपांथिर थे आफाम ल जेनेबा दाके हाला पिनि बांग बिप मेन गे ला बायो सिक्युरिटी ल बायो सिक्युरिटी माने ला ल जे आफाम ल मा जोंसि दुबुल तेल आफाम मा काइता प्रपर फेंसिंग दुना हो थेमा दा रोंग लोंग हे मिथान दा दु
1: कला
0: मिथान दुना लागे नितुम पुते थे जे हों दाम पोल आ बेमारी आ वोसि चो दामने ni wo kimi ti chu dam ni la ko thi mati aku la hai la da a me thanun la chu po kel min tu ni ga khen ta virus sang ni fa ma lo wa po la son pa spread po la lo ge un an lo te la min ke a la wo bi pari tho pi ni tho la hai tu mane ni ke fa ma pa bang long ni ar du ge la lo ke gari da du ghong pe na na pe dong gari bang ni pu thi la ta
1: kala
0: la long tong virus sang dun pu ni an ja tu ni আসলে মেনি লালো মেন বা বায়ু সিকিউরিটি আকো উনপ্লতে লা হেম আর দুঙা রাইস তামি লা ফার্ম লা বউ আর রয় দুই মতি লা সো আর দুঙা রাইস তামি কাই তামানে পাখির বেনা পো রেগুলার ক্লিনিং দু না পো কিছু কেমিক্যাল দো আকো লা ফার্ম মলম লা কর্সেলিন পুল হাই কেমিক্যাল ইউজ মে প্লাস ব্লিচিং পাউডার ইউজ মে লাই আর সি না পা জানা পো মানে সন ইউ মানে কাই পাখির বেনা পো ফার্ম মাকে
1: আর নিবাং সি পাংথে নাং পোল পোল মাস
0: লাল লাল কেল তো মাঠে লোকেল বুদ ভান লালং লিয়ং কো যায় ডেলি তে উন তে লা ইমিউনো বুস্টার সন হা লাং সাপ সাপ পিদুন বে সো দে আসাবো ইমিউনিটি বাং অংচে অংচে তো মতি আতে মা ভাইরাস ভাইরাল বেমার বাং হে আপনি আবে
1: আ ভ্যাকসিন লক বাং কে আবে
0: আ ভ্যাকসিন কে সমান ভাইরাস ভাইরাল বেমার বাং দু হে মুতে লা বাং ফি বাং আবে কে ট্রিটমেন্ট ক্লেম কিলো মতি আসি উন আন বতে লা লং লে ফ্রাং ইমিউনো বুস্টার লা মার্কেল প্রোডাক্ট উহে লা ইমিউনো বুস্টার সন আর লাং আর নিবাং পিবের এগুলা সন আবুর বাং পো উপলতে সাপ সাপ লা আন খালিতে লা আর লাং লং হে আসাব লা কিছু অ্যান্টিবায়োটিক্স পিমি লাল আছে মা ভাইরাল বেমার বলতে দবাই বাংকে কম দবাই বাংকে আবেলু মতি গেলা মেইন বাংকে ভাইরাল ভাইরাল বেমার বলতে তুম খালি লা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন চেক চুই লাসি অ্যান্টিবায়োটিক বা সাপ সাপ লো ডোজ লং পিমি প্রিভেন্টিভ ডোজ এ আন কে ইমিউনো বুস্টার
1: তাতে ডক্টর লা ইমিউনো বুস্টার আবাং কে আদোস কোন আনসি পিক নাং পো থান বনিক থা
0: ডোজ বাংকে লা বু আই সাপ লো নেন মা বু দু উ প্লতে লা পি উ নাং নে জন ফো জং কে পেন ওয়ান ড্রপ অর ড্রপস বিচন নি লাং লাসি জন কই বা গুতে ডেলি ফোর ড্রপস লাসন না হিসাব লা দা তুই মোদা দাম দাম জাত প্রতি ব্যাং থানি কোলা আবং রা কি টক টাং গদু
1: চরো পারফেক্ট ল ডক্টর লাপেনা কি হাই নাংলি আমু ভ্যাকসিন লাম তা থান পন ইক লাসি ভ্যাকসিন মাগে কোসন দং কি পিনাং জি নে কমেন্ট টু দং পিনাং জি নে লাবাং সো লাম থে নাংলি থান পন ইক থা
0: ভ্যাকসিন মানে নন বো তুম হান কেলা রানি খিত বেমার পুদু আফান ভ্যাকসিন দুই হালা বাং কেলা আবু এইচ আ থিং সি মানে রেকন এরা শিডিউল লল সো শিডিউল থিং কি টু ফলো লু রানিখেত ফানা দুই আইবিডি দুদু বেমার ইনফেকশিয়াস বার্সাইটিস হে ইনফেকশিয়াস বার্সাইটিস বলে আসো আর ভ্যাকসিন না দুই আকো ফল পক্স দুদু বেমার লাইন টু মতন আই বেমার সন আমি আবু রংটা লাসো ভ্যাকসিন না দু মুঠেলা বার্ড ফ্লু বাংকে লা বাংকে ভ্যাকসিন আভেলেবল লা বাংকে অনলি মিঠাং কথি চিংরাই উন্মা লান মেলে আলাম থি বাংকে লা জং কসন সে আবেদন মা ভ্যাকসিন বাংকে হালহা আ ভাইরাস বাং হে পিন মানে স্টেবল গালি লা আনি কান বাং লে লাতুম লাতুম বাং বাং হলা বাং কান্ট্রি পেন বাং পুমতি বাং পো ডাক ডাকো কাপড়ে ভাইরাস দু লাতুম আ মিউটেশন দু গক্তি মানে নন গে নন মাগে এইচ ফাইভ এন ওয়ান মতি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ডাক বাং লাতুম আকুম লা ডিএনএ লেভেল লং মিউটেশন দু গক্তি সো লাসো ভাইরাস আ ভ্যাকসিন নন সিলাম সামে নেক্সট আউটব্রেক বাং হালা ভাইরাস বাং হালা কাপড়ে কিনা কিনিল আসি লাসো ভাইরাস আসো ভ্যাকসিন মাংকে হল সো ভাইরাস ও হং মাংকে আকাম ক্লেম পেল সন তাই তামনে ভাইরাস মাংকে সন পিটা মালা নন মাংকো মতে আবো তু ডাক পো ডাক তাকো কাপড়ে বো দুই হাজার দুই আতা ভাইরাস কাপড়ে পো হাঙ্কে হালা তুমটা লা দিনে লেভেল হল হালা মিউটেশন লোক দিল নন এইচ ফাইভ এন ওয়ান এন ওয়ান ল মুখে কাপড়ে গেল সো লাসো আ স্ট্রেন ভাঞ্জং সি ভ্যাকসিন এসে লাম বুঝতামে নন মাই তো

সাম বরে সুকা বরলাং সাম এ পুথর আসিং কান কেবাং বরে জন পান্থেরুং ক্রাম এ বরে পাশামিরুং ক্রাম বরে রাসেন মেক্লার চেন রা সেগলক পেন সিংক্লার চেন বরে সুকা বরলাং সাম বরে সুকা বরলাং সাম এ বরে রং বরে নাং জুয়া চরণম এ রং বেড়ালা সাকে কানলি তালা সালো দুনাং

তাঙ্কা সিমুং নাং পাশে রাং যার কুমা ফেলাং ক্লেম জাম বরে সুকা বরলাং সাম এরকাং তুয়ালাসা কান নিমসো জগমাং হুমাং রাম এনাং তগলি পেনলাসা কান বরে চোজাক যে মানাং পুয়ানসার পিন পোয়াং কাং সেনসুকা বর সুলাং সাম বরে সুকা বরলাং সাম এবং তাং চোজাগলু তাং লুজুই মারো আবিনান এবং

0: langsam bore suka bor langsam e bore nang jua charnam e nang sipang champa ham lam ing nama ing leng langsam ji
1: lapana por nang litum karbi lunbari mang dengalong pen lunjer artrik long to lo lake akaswani dipu
2: আমার ডেজার্ট আহি গল পিছে আমার চ্যাম্পিয়ন অহাই নাই ইতিয়ালৈ
3: বিল ভরার আগতে তো আহিব নহয়
4: ওই সোয়ালি হত কি করি আছো
5: বিললৈ রই আছো
4: তোমার কার্ডখন দিয়া না পিন দিয়া
3: হ্যাঁ আরবিআই কয় যে আপনার পিন ওটিপি সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাকুই নিদিব অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরাহে করিব হ্যাঁ এ খোয়ার চ্যাম্পিয়নশিপ আছিল নাকি আরবিআই কয় জানি লোক সতর্ক হোক

0: লাগে আপেতা ইংকে ননতে 7,000 আনান আনহ 6,000 বুঝি 5,000 তামে নিলিগে আদর কিছু ওপেন আন জরুন এ হে 5,000 লকে অংনাই লো নিলিগে লাপেন থাইল্যান্ড মাসি লাই ভাঙ্কে ইলিন লং মহেতা নিলিপুল হেদি সেট ফ ব্যাং বুঝাল হে সেট ফ তুক আর সব গুটে লো ইংকে আমাং হন এক্সট্রা নাম নাং প আংক লাপেন কটন দলে মানে হেদি সিভেল লাতে আং থিয়ালিং দে এন্তা কিছু মান গা থিং চিম ও দো কাছে ক্রাক দো ইংকে আদর বাংতা আপিয়ালিং লো কটন তোমাং আপিয়া দরকম হে মাসলাই বাং সোচেপ থাইল্যান্ড ফান মাসলাই সোচেপ কে নাম আদর আহন তালা সন্ন আহন তা থাইল্যান্ড মাসলাই তুমাকে ইলিয়েন লং হেদি ভারপলি ভারপ হ ইংকে থাইল্যান্ড তোমাকে ভারপ হে ইলিয়েন লং হে
1: লা ইলিন আহন পেনলি পাক ফ পে বাংকে
0: পাক ফ কে
1: সালাম উন
0: সালাম উন লাগে
1: মেসেন
0: পাক ফ সেট ফ কে লাগে ব্যাং বেক পো লাগে গামোসা বাংকে এ পাক লংসি পেনিলো দে লা বাংকে হেদি পাক কে ব্যাং লো গামোসা বাংকে হে তুম বাংকে থি হে পজ লাই টাইকে জ্বর পে হে গামোসা বাংকে থাইল্যান্ড মাসলাই বাংকে নন মা ভারো প্লি এ পাক এ পাক ভারো প্লি লা পেন হালা কটন বাংকে ভারো ফ লসন হাত মাই ইং সাম দপ মাতি আদিন বাংকে এনতা মাসলাই তো আদিন অং কটন কে মানে ইমে ও ইং সাম দপ মাতি দি কাং সামতে এনমে কে ফ্যাং অফতে এনমে লা কটন বাংকে মাসলাই তোমা বাং মতে লা কাং সাম হল বাংসি লা তোমায় কি এনমে লু গরম দিন ইং থাক সু পু হে ইং থাক সু পুতে এন ওল হে এনতা নন বাংকে লাহাই তা লাহাই সে এন থুপিক জালো নন বাং বেশি খে রাশি লাহাই পে থাকে জ্বর আলে দু ও পে থাক হে নেলি বাং থাক বম লোপ আলে দু ও রাশি নন উই কি মি জম থাকে দিন লাহাই চার্লি তে পু ইনিং দো হে চার্লি ইংতুং ও চার্লি নাং থান থা পুতে থান জি নেলি মাতা
1: মানে নন নাংলি কামাথা পন বাংকে ওই কি মিয়ে তো নাংলি লং নাং চার্লি দুন জি সিতামে নাংলি বাংকে থান পন জি ফান সিতামে চে সিক পন লাপুল মানে
0: চে সিক পন নে মামা কে ব্যাং জি মামা চার্লি জি ব্যাং ওই বুঝা নিলি ব্যাং হে
1: মেসেন
0: হন পাথারি থেক চদান চক লাগিলে কি থাক সব গুটে নিলি সব থান এ জি লা ওই কি মি তুম হে নন কিছুমান তুম চার্লি জি পুর সে ব্যাং ওই ব্যাং বম হে নন ভাইনি পু চার্লি প থেকলোতে দাম প আহেম চে থাক দাম প জজর প লাসন লা সিভাং ওই মামা চার্লি জে তুম স্তামি সিনিলি হদাই জি সিকদিং হে ইংহং লা তুম ফান হে
1: তাংতে নি নাংলি মেথাং কুলাত কাং পুজি আসন মতে কাং পুতাং আসন দো মানি নাংলি
0: নিলি ব্যাংকে নন মাতকে আবে মানে হেদি ইং পুজি পুইনিং হ্যাং সেটা হেদি আপি আবে পন্ডেট পন্ডেট টি বাং নামে টি মাতি মালা হেমলং মাসে নিলি খে থাক বম ব্যাং পন বম সঞ্জা গুলাপ তা এনে কি বিজি পেল হে সেটা বিলং লেডেলো পন এডিটি লো মাতি আমার সি ই পেন মা মিঠু সেন ল হে দোকান দয়ক প্লট ট্যাংলোতে বানি যে তুমি এন্ডে ডেট প পিমা আনিং হ্যাং আমাং লালি তুর নন ভয়কে দে এবতে বাংলা সিম্পল লং থান কাং প কে নিলি পু ল্যাং প তোর পি প থাক প ট্যাংলোতে না এন নই পু প নাং চি এন প তঞ্জা
1: মেসেন লনি নাং লি থান পাচিনি পন প আনুতিন বাং ফি মতে সোয়ার লো তুম আন আনুতিন সামে পে বাংকে থাক মে মা নাং লি থান পাচিনি পন
0: এ আনুতিন থাক মে আতে কিছু মানা আপি থাক নো দো মাতি দি লামিরা পয় হিতা কে থাক নো দো থাক মে দো থাক নো দো নিলি কে থাক নো নিলি মাতা হে পেনে মিরা পয় হি বাংকে থাক নো নিলি নিজে আজি চিনি লো যে প্রমাণ মাতি দি আংকু ইনু দা কর যাং নিলি ল নাই সারি দন ল নিলি বাং তানি নিজে কে থাক নো পুমা হালান সি পা থাক পো বুঝালে হে মানে আলাং তাই প্যাক লং প ইনকে নি ফান্ডাই প্যাক নাং পা পিজি বুঝালে হে আমার পা থাক ল একদম লা আহি লং সে এখন দেখা দেখা যা ভাল লাগে থাকটা মানে ট্যাংগুন এ দেলো আপি হে আমার হু আফি বাংকে সপি আহি বনাই নেদে আমি আংসে সে থাকা যা লো সপি বাং হে আঙ্কু আলাং চালি জি পুল আকু আফি দপ সে আঙ্কু নিলি রান পিঠুলো আমার আফি দপ আঙে টাং ধরলো এঙ্গেলা পেন কিছু মানে পিলু তা থাকনো দো থাকলোতে সো দে বা লসন হেদি কিছু চটকালি মানে আমনি কিছু মানে সনাবে দে টিটি দু দু মাতে লা নিলি মাতা বাং আপি কে থাকনো এ নিজে হন চে নাম নাই এনিং যে হন নাম পেন থাকলোতে থাংথে বাং কে নামা হন থাকলো বলতে হেদি লসন সো দে বা মুনিত লাসন হেদি আপ্রাণ দাম জুই দিতি যা হে ও লাসন ঢোকক দিতি নীলি জুং জুং তা লাসন লাসে থাক মেয়াত এ তা চার্লি মে যং সে হেদি কে থাক নিং হাঙা তুম পলতে লা ওকর জাহন পেসে চার্লি আছে কি মে আজাদ আহি সিতা হে পি আহি মা তা চার্লি আর নাং পপিনে ফং রং সু তা হ আফি দপ তা হ সুবে তা হ পুডো ও মাটি কার বিয়া পিনি তা মেন হে আফি দপ আসুবে তা রং খাং আহি থ মেরা পু তা হ রটা হেমা পিনি তা হ চেকলং সো আহি তা হ দো ও মাটি
1: লাই কে থাক মে কে থাক নো বাং কে লাল লা ওকর জাং হত বাং কে আজাত আমাং লে থাক সিতা চক ল পুলো মানি মাতে কসন
0: লা তুম মানে হেদি চার্লি ই মানে লা সঞ্জালো দে চার্লি পালাং না সো দে

0: lapi he thak mi a jara pi ta ka chibur pen ta inge la kol pen ta thak mi he kol pen bangke lage a jara pe thak mil he seta mi la ka chibur pi ta kol ta noi thak de ti ma ti di pon mane pa phrap chat ji phan he a hona bang partha chatpo ke jora bangke jengi somjor de ti lo kol pen bangke e jenga dim jengi la he hala harpi pen bangke e jeng jeng vet mati e jeng jeng mane non loma bangke angku bang jengi thak banga do he jengni thak po parthat opo sitame api bangke arthat osta en me u edal he hakku tum api aprang prang ke thak api bangke e jeng jeng po la api de di arthat klong pusthe en me u ja nono api bangke asap so son akang tang prok son do kok mati di lasi non lason se chung thumunak lasi non angkola pachung heji phan he la mama phan ma ke than stami ni ni non ke lason ke thagre noi jiman le england sita lason le thang son sa pita ke me ke anta ke me buson he di thanun dun he e la kisumane non lom ke chini lo bo ke prap si ke nang pu po pache rob de ti ma ti lasi ni li ba mte son mang pa thak long le pache rob ke thak nang ne pu ya api he no dak ti lasi thak pa me bulo the di ining da ding nang pu ti pe thak ining ding chet nai la pen ke thak da non mat patang de ji bu ka le pi jo pen se di thak nang po ke api da nai e po amang a jas ta mi he tur pa mi thak pa mi ining ding chet nai an si api ta mi ji ko an ma ke prap la an lo pi ta ke lang no po ko an ma kang len lan sa pi ta mi po ining ding o nai
1: tang te ni nang li ma jong pu la ka chi bu ra pe di ka chi bu long ma ge e phong ge thak pen pa kon an si thak me pon ni nang li than pa chi ni ji ma
0: la bang ge di thak me pin ni sa me pak ni da thak me pin gam pla he pak ni thak me ding op he ding op o ing ke la pen pak ni jong se thak om te bo se pak ni long lok no ma ti la pen pi ba sta me un jam rong ke pak ke an thak un ti hek ma ti a pa ka bang he a ri bang te pak ke an ge ding pik ji te ma la bi hek ma ti bi hek মানে লাথেদি আহন কে জর বেরেক বেলেক লতেদি আপাক কিথে থাকমি থাক বেদ বেদ বেদ পমাতি থাক বেদ বেদ প লা এভয় কে থাক লং হেদি পাক প্লি থাক পন উন আরিতা লাপু আপাক পাক প্লি থাক পং কে পাদ দিং বাং কেদি পাক ফ পাক ত্রক থাক উন লতা
1: জেং তেলা জামব্রং বাং কে পাক আরি লাপু থাক রাপেত পমানি মতে কাপরে কাপেক সে থাক প
0: মানে হেদি থাক রাপেত পে জারং মাং কে লা পাক মা হেদি ফাস্ট থাক পমতি লা থাক দেত সি আরি বেলেক থাক জি আথে মানাল আরি কি দিং লেন মা আপাক নুই চি হেক মাতি পামিলাইন এডেটি থাক বেদ বেদ নাই লা পিনি নন সন হালা জামরং মাঙ্গে পাদিং ওজি কো আন পাক আন মা থাই তা চকলে হে লা পেন আরি বাং তা কো আন মা তা চকলে বেলেক বেলেক লে থাক লতে থাক বেদ বেদ নং পহে এঙ্গে লা পি বা বাংকে লা তা থাক মে পাক থম পাক দিয়ে থাক মে ডিং উপো কে থাক বাং সে হে ডিং উপো পিনি গাম প্লাক তা পাক নি থাক উন এ ভয় বেদ হে লা তুমকে আফার সে থাই মাতি দি লা তুমকে আফার পাদিং উপো লা সাং বং রই মাতি অলা সনা পাদিং উটি টি মাতি সা বং রয় রে দেত আজাদ লে থাক সুতা মি রান পন মি লে ইলি থেক পলোতে বেলেক বেলেক হেডি থাক বেদ বেদ নাং পাই হি সামি পা দো বেদ বেদ নাং পা হে ইংগে লাই ভয়েত কে থাক সি পাক নি লং লক পো ডিং উই মাতি বেলেক বেলেক থাক পো নাং পো কে জোরালি
1: তাং তে নি লা পাক নি কা পা মান জি ফান কে হন বাং কে কো আন নাং পো নি
0: হন বাং কে হেডি পাক নি পলো তাং তে লি নি নাম নাই পিন গাম প্লাক বাং হে ইলি না লং হেডি এ পাক পুরা বাং পো আতি লাকি ডিং ও
1: জামবরং তম বাং কে কো আন বাং জি নি লা ইলি না হন লং পেন
0: ইলি না হন লং কে জামব্রং মা হেদি আপাক আলিং দে আপাক জংসি থে দুং পোলোতে হেদি লাতাভ্যাং লা আরি পেন আ জামব্রং পেন লোতে হেদি পাক ফ পাক ট্রক বাংলা তুম দা ডিং ও এ মাতি লাপাক থে বিয়ালিং দে এন দা লাতা হে আপাক কোন জি থে মা ইলি গুলাত লং জরি পোলোতে কিসমানি আপাক থে সিনাই কিসমান আপাক সোস নাই উপ হেদি লাসি গে থে আপাক থে দা থাক নাং পস থাক নাং পো নাকি
1: তেন তেনি লা কে থাক আপি কচিং থাং আপি রি পেন কা প্রেক্তা সেলাম ইমে মা
0: সেলাম মে লা কল পেন বাং হে দি আজা তা বনাই মে লো বেট সে তা বনাই মে লা পালেং লং কি লিম ফান লা পেন পুয়ে গোবার তা মে লা পেন পর্দা তা মে আজা তা মে তি বুল লং কি লিমা পে আন তা মে লা সে লা বাং হে দি থাক থেক লো প্রতে আলি দু ও আলি দু ও লাগে ইয়া বনাই মে পে রিস তা হে দি ফ্রক তা বনাই মে স্কার্ট হাই তা বনাই মে লা পেন la churidar re arslum ki an he la ta me la pen pin so tum a choi ta me long pen hai ta me sart sob gote da roi me la kol pen ya thaka bang ge he hala har pi pen bang ge di mi ki mi sta la ke art hat pik ma ti di hala bang ge har pi pen po jo teng kling ji ma ti enge la kol pen mang ing thi pen pi nak pa la bang ge di mi a jat ta bonai me lo rumal ta me lo লাপেন হেদি জামব্রং গুটি আজাদ তামে লাগে আখিনো থাং তামে লাগে সব তামে

0: বনাই অংশে ঠেক তেলা মেশিন হ্যাং কুলি রয় ঠেক নাম প হেম লং হাই দিয়ে পি মাতা বনাই মেলো ব্রক সমারা ব্রক বা আকে থে তুমি জিং ঠ্যাং লা শার্ট আমা জ্যাকেটটা বনাই মে জ্যাকেট লো তেলা দুইটা পাচে র পহে পাঠাত চেট পহে লং প্যান্টটা মে
1: মেসেনানি তাকে নি নাং লিস্তামে সেলাম পন বম লা পছন্দ মানি
0: ও নীলিস্তামে বনাই পনব নীলি তাহাদি লাসন বনাই লা টিবুল লং কিলিম ফানসামি হেদি প্লেন থাকব আহি বনাই নিলো এনিং যে আঙ্কু হেদি লা পিনি পেন হে রয় ডেট ইম্প্রিম পেন পিমা মিরা পুটা বনাই মেলো ভোটা বনাই মেলো আজাদ তামি নীলি বনাই পন বমলো রুমাল সামি হেদি আপাকসু বনাই টিপ ও প ইংকে আকু কং আর লেস হাই পি প ইংকে হেদি আঙ্কু চে রয় ঠু ডেট পো আমাং হে ইংকে লাহাই পেন ইংকে জ্বর পো ও পর্দা সামি সনলো আহন হেদি আচেক আচেকটা বনাই মিলো দে কালার হে লা আচেকটা বনাই মিলো পাথে ও তামে বেডশিট হাইটা বনাই মে হে আচেক আচেক মানে ইনিং কে হ্যাং লো কুসন চিকেন ল্যাং মে মাসন হে বনাই পন মিলো হাজার
1: লাসি লিতুম পেনাং লাম চেথান লো মুহেত পেনতা লাসি নন নাংলি কে ক্লেম কে দামাং থেক পেনাং কে নিলি সামে নাং চিনি দুন লো লাসি নাংলি কে ক্লেম কে দামা সন থত নাংলি নন কিথুর মি মাতে উবি কি মি তোমা ফানাংলি কুপিসি থান পাচিনি পন পো
0: নন উবি কি বি তুম হান থান পাচিনি পন বাঙ্গেলা পুল সপ্তাহ চার্লি এতে থেক নাং জি লা কে থাক কে ফিরটা লো তেত কালি লাইটা থেক এত নাই বুঝি নীলিটা উবি কি মি ফান লাসন সি চুনি রেগলো
1: লিতুম আপর আলাম দো কপত লাসি নাংলি ফান্তামে সুরি সুরি কাচরো পাজার লো নাংলি আপর চিপি পেন লাদাক আকাশবাণী দীপুয়া সাহেম আনবাং পেন নাংলি কিফির কে থাক মাতে মেথাং ফান পে রি কসংসি কচবিরটি নাং জিমা মাতে কসংসে নাং জিমা পুয়া ফুথাক নাংলি থান পাচিনি পন আপত নাংলি ফান সুরি সুরি কার্ডম নাং পাজার পন লো
0: জরু ল নীলি তা নাংলি তুম ফান লাদাক নীলি ফান নাং খ্যাং আপত নাং তুম ফান কার্ডম নাং পিল নাং জরু ইগলো
1: লাসি পিনি কিফির কে থাক আজাই মেঘ মাতে কসংসি পে রি কসংসে নাং জিমাপু জেহুচিপুরে লাপানসে কাংতনিকল কার্ড
2: লাপনপর নাংলিতুম সাংপিমার আজাইমেক আং দেঙালং পেন কিফির কেথাক ঠেক আবাং ফি আনিমাটক বিপি লাপেন হুটবাং ফান্ডার তেরোন তুমাংবং জিহুচিপুত আরজুলং একটাংল লাকে আকাশবাণী ডিফু নন আদন্থু জাইমেক আংকং দামথুলনাং লাকে হিন্দি লামারজান কালি আলুন আজাইমেক হিন্দি লামারজান কালি আলুন আং দেঙালং পেন কেচেংসি লঞ্জির আর্জিক সিনাং আলিসা চেন্নাই পেন কিলুন পন আলুন আলুন আলম থে তু কাহা ততাংতে আই আর্জিক সিনাং আলাংলি পেন কিলুন পন লাবংস আলুন
3: मैं भूल जाऊं तुम्हें अब यही मुनासिब है मगर भूलना भी चाहूं तो किस तरह कि तुम तो हकीकत थे कोई ख्वाब न थे।

0: মধ্যে সিন কে দক পাইন পছি
1: হালা
0: নিল কে ব্যাং পেশেন ব্যাং তামি হেদি মানে ভারো হিনি কে থম পেনসি মানে হালা অপারেশন ব্যাং করি জব লদলো অকারে পি ভারি পুদা কে জয় থাকল তা না তা ওলাই উন ইদে দিয়ে হে আসন ফান তামি হোমিওপ্যাথিক মেডিসিন পেন বাং জি রূপ আফান আজাক কম তো পেন লাগে অপারেশন তা করি নাং নেল পয়সা দাম ও ইডেট পেন হেদি আসন সি কিছু কে মে পিনাং আনছে থেক পন ল
1: মি ইক পিক ল ডক্টর নাং লিগে থানালাম থি লা হোমিওপ্যাথিক আ দোয়াই পেন পিনে কা চিপুরাসন বা সাইড এফেক্ট মাতে ই ওক এ প্রাণা ফান কাহি নো ডাক জিয়াসন দো ইক মা
0: হোমিওপ্যাথিক আলাম বাংকে নিতম প্র্যাকটিস অ্যাটেক মেন পুলো তাংতে সাইড এফেক্ট বাংকে আভি এক্সাম্পল কাপ্রে কাপ্রে আ মেডিসিন তো বাংকে হেদি যেনে বা পেন কিলার কিছু আবি কে পাখম ভান হেদি আর্নি বাংলা পেশেন্ট বাং হালা মেডিসিন চোভেয়ার চোভেয়ার মো ফি কে কপিল লসন হার্ট আ প্রবলেম তহ কিডনি আ প্রবলেম তহ লসন সি কাপ্রে কাপ্রে আ কিছু ফর্ম তো দেখতি সেটা মে হোমিওপ্যাথিক লং বাংকে নিলি কা প্র্যাকটিস অ্যাটেক পুলো তাংতে লা বাংকে সাইড এফেক্ট আভি লা পেন তুম কা দুক উই চো সেটা মে মো আফি এপ্রাং কে ভাঙি ফান আকা নহক আভি মতে এ ওকে প্রাণ ফান কিছু আবে সে নিলি প্র্যাকটিস অ্যাটেক বা নিলি মেথ্যাং তাম মেচে থেক দাম ল
1: তাংতে ডক্টর কোনারা দিম সি সি চিলাং দাম ইক নাং পো
0: হোমিওপ্যাথিক আফান সি চিলাং দাম জি পুলো তাংতে আপ্রাং প্রাং কে ডিপ্লোমা মতে হোমিওপ্যাথিক ডক্টর তুম আভি দে তপত সি হা তুম মানে চিকলো ইয়ন জনি বা চিকলো ট্রক বা চার্লি পল আসন কা প্র্যাকটিস সি পেনাং আন কার বেং লং তা থেক দাম ল সেটা মে রাতা তুমান কে পাচি নি গেল হেন ল হালা লাপসন আসাপ ওভেট কে চার্লি তুম নামকে হোমিওপ্যাথিক আ ট্রিটমেন্ট নালি তুম রিক্স এন পেন তুম দাম নাং নে আথে মানন মানকে হোমিওপ্যাথিক লং আ তুম তামে ডক্টর ডোপিক লাসি গফ রেজিস্টার ট্যাং আ ডক্টর তুম নং লে দাম চন্তে মেসেন জি আথে হাদাকে চার্লি লং পা মে ট্যাং আ তুম সি প্র্যাকটিস জি লাপেন হোমিওপ্যাথিক আ ট্রিটমেন্ট ফান দাম জি ব্লো তাংতে তুম সিভিল হসপিটাল লং লে দাম তামে হাদাক তামে জেনে বা আয়ুর্বেদিক পছন্দ থাকছি হোমিওপ্যাথিক পেন তামে ইসি আর ডিপার্টমেন্ট হাদা কি ঠিক পিদোজি লাপমেথে মাতে সন মেথ্যাং ডক্টর তুম হেদি মেথ্যাং প্রাইভেট প্র্যাকটিস তুম তাদ লাপসন ডক্টর তুম লংলে দাম সেটা নাংলি তুম চক নাংলি তুম দোয়াই বাং তা লং জি লাপেন আজাদ আকে সোলে ছে দাম সেটা মে নাংলি তুম আফান আভার সাই দোজি সেটা মে লা পেনে দেখালাম ইতুম লং পেনাং আন বেঙ্গালি তুম তামে দো ও সেটা লাতুমকে ডক্টর কালি জাস্ট লা চিকলো ইয়ন ফ ইয়ন ফ্রক সন চার্লি পহেদি লাতুম সি হোমিওপ্যাথিক দোয়াই বাং পি দন বম লাপসি লাতুমকে পেনাঙ্গান নলেজ আবে দেট পেনা পসি হেদি হোমিওপ্যাথিক কে মে মে মাতে হোমিওপ্যাথিক কে কিছু তা মে মে পলাসন সি মনে তুম মা থা দাম সেটা হালা ডক্টর প্রফেশনাল কে চার্লি টাঙা তুম লং জং সি দাম বলো তাংতে হালা তুম বাং নাং মেডিসিন মেসেন মেসেন নাং পি দুন সি ইলি তুমা কিছু তা মে মে জি আসি ডক্টর তুম সি আলং সি দাম বলতে তুম আকিছু তা মে দা প্রাং পো
1: চোরো ইকলো ডক্টর নাং লি ক্লার ডাক পেন থান পাচিনিয়া পট রেডিও কার জুয়ারা তুম সিতামি চিনি ইক পপুসি নিলিনিং থেলো তাংতে ডক্টর রং রূপ আজো কে দোয়া তুম আফা নাং লি লা হোমিওপ্যাথিক দোয়া আপুথা কুপি ল থান ইক জি
0: মেইনলি ইম্পর্টেন্ট ওলা লবাং সো কোয়েশন কে পেনাং আন ইতুম কার্বি রাত আতুম বাং কে হোমিওপ্যাথিক আ মেডিসিন সিস্টেম বাং কে লান চিনি ও এ লাপেন রং কে দো তুম সেটা মে লা আন দাম দে মাতে দাম সেটা মে কপি ল হোমিওপ্যাথিক আ মেডিসিন কা প্র্যাকটিস আতুম বাং কে নিতুম মেথাং টিকে লাং জুন লং পুনন সামি লাং সো লাপু বেথে বেথা মাতে কাপ্রে কাপ্রে কা দিম লং পসিতা মে বাং হালা মহেত নে পুল বেঙ্গালি লাপেন বিহারি তুম সি প্র্যাকটিস জি হালা তুম কে ডক্টর কালি লা ডক্টর কালি পেন আপি আ নলেজ হ্যাঁ কম হেক পেন আপি পেন আসাপ আফু কেসো তহ অকারেং নো আপ কেসো লাই বাংকে মে হেদি সেটা মে আসাপ থে মুচ আ কেস বাংকে হা তুম লং পন পো ইনকে ডক্টর কে দিয়ে পেন আপি আ নলেজ কাবি পেন আপি এ কিসো তা মে মে পো মনি তুম বাংকে আনিং ডক বাং বেটা টিক টিক সেটা মে নন বাংকে কার্বি তুমাং বং সেটা মে হোমিওপ্যাথিক আ ডক্টর বাং আ ফাইন পাত বম লো লাপেন অং বম লো লাপেন আ জকসি রাত তুম তামে চিনি বম লো লাদাক পেন আন দিফু লম তামে পেন আন নিতুম আ সিনিয়র তুম তামে মেথাং প্রাইভেট চেম্বার নং সি মেডিসিন প্র্যাকটিস বম তুম দো লাতুম আলং তামে পেনাং আন পেশেন্ট তুমকে দাম পেনা জক মানে কম হেক পেন জেনে বা কিডনি স্টোন বসি তামে মাতে লা গোল ব্লাডার স্টোন বসি তামে হেদি হোমিওপ্যাথিক আলং জং সি দাম দা প্রাং লো পুলো তেংতে হেদি লা বাংসু আর লং হাই তামে বাংজি রূপ উন আজা কম দো মাতে দোয়াই কিছু পেন সি ইঞ্জি রূপ দো তেংতে আলবা অপারেশন মা করি জক প্লট বো পেনাং আন চে থেকলং দো নিতুম আলম সেটামে আলা অপারেশন করি নাং জি পুবাং ডক্টর তুম পুপ টাকা পয়সা কাবি পেন পাশি হোমিওপ্যাথিক আর ডক্টর তুম লং সেবাং পহেদি ওকে হোমিওপ্যাথিক আর দবাই বাং পাচ্চো বম প মানে মেন মেন কেমে মে হেদে সপ্তাহ কে থম বা চিকলো ইজন বা চিকলো ইয়নি আন ব্যাং হং পঙ্কে হা ফি আল্ট্রাসাউন্ড করি দাম প আল্ট্রাসাউন্ড লম আমাকে রিপোর্ট ব্যাং নর্মেল অপশন কাছে থেকলং দো হেদি আসি কপি লব তাং তে ইতুম রং অসো তুমি দুঃখ দে পচি হেদি লা হোমিওপ্যাথিক চেলাং জি প্রত্যাং

0: Yes, big unlock lo tang te homeopathic lang bang ke damnang ne. Da si la ICU do set ICU do nang kok an an level bang ke homeopathic lang bang ke damde det tacho. La pen isi hedi itum rong alom penang an osomar tum do am hang pa tech plot po itum ke hospital da pon pe kiso ta phanta check up phanta damde osomar tum hedi lason apok tilor tilar thi thek thi det padat lapuson ta me dopik lassi hedi lason osomar tum han ke apokhilong dawai la hebang pa pachu nang ji osomar tum phan hedi la pok tilor point ke ningkan pho ningkan kepta thi thek thi iphong ateng si chi dover pok tilor hedi la pason pen pasi lake jong si homeopathic doctor tum nang si pon bolo tang te hedi ang litom poisa ta la an korcha nang ne mate ador kom hek pen si nang litom phan rap chi la pen ang litom ake jok ban da che thek long ji
1: Thank you, doctor. Adun tualam thi nangar ju thuik lang. Ajhak la rong rup ki do atum. Men men, achi thi vang une de titi, a kiso da dokok titi. La si, la puso na kiso ke long una hud. Alang litum, hospital tong sekot ke dam jipan avar saya vedet. Ba gari motor avar saya vedet dokok titi. La si, la sona hud kupi lo ke klem ik nang po.
0: La person a kes chong si chi tong lo putang te patient na mang yong si men men chi ne pin pan yong si ba prang prang pan tamay la son a kes a chi te vang ni te te tik ma te a chi te be meng vet ke vang te tik la person do putang te jong si hospital ta le tong thek the ke dam ke vang pan ka sik sak do ko ko putang te a sab so ka pa do mesen ji phan ma tang te 100% ke kali ha de se ta me hala patient na bang ka pa do me mus chot ji phan ke la pu be be kong putang te আচ্ছা ঠিক এবং আ প্রবলেম কে দো অপারেশন এন্ড বাংকে হেদি আচ্ছা হেবাং মানে এডাত বটম কে আথে আদা ল্যাং সলং লা ইন ফর লং লা তমন কে দাম পেনা আ পাই পালং হাই হাই হেদি হালা কাপ্রেক কাপ্রেক ইনফেকশন দো কক পেনা পটসি লা পসন আচ্ছা হেবাং নো দ্যাট মতে আচ্ছা থি বেং বেং ভেতে টিক লা পসন অপারেশন নাম তা দো লা সে লা পসন দো প্লুটাং তে হেদি পেশেন্ট না ফান বাংকে আকার অম হরমুসি পিনা পো জেনেবা ল্যাং লে পাজুন জি পুসিতামে ল্যাং তামে আকিসু la puson si pinang po la penla a che thok along ta me a bang bithe bitha ta me mati pi pen la pu ke lom si mane par om sop nang po la pen pa bebe kong ke da po pa bebe kong lo tang te la a che the ke bang a problem ke do patient man ke hedi la son te a che the bang bang si do bom po bontal po pang ni lun ben pa do ver mate me ke jang ta me la pu char chung hoy te la puson system yon si pa do lo tang te hedi a sap so la a che the bang wang me mu chot po la pen mo along so a jer ding mu chot po tang te jong si lan infection o infection the o kalilang pulotang te alam so ajer ding muchot pen te la bang che thebang tu me sent ta hai bonta unana ke prapen doctor long che pon si che paklang dam nang la person a kesong si dolo pulotang te pene ka pherema do vai ta ho ko pene la person a do vai bang ke chu che det si ke me
1: dang te doctor nang li tum la homeopathic a hin na tu che rok tok amai mati english alam pen ki health camp pu along along padupon ikma
0: চোরোলা কার্যপথ আহকল নিরিতম হোমিওপ্যাথি ফানকে কাচিনি তুমি কম ওপেন পথ সি নিরিতম এডভার্টাইজ আসন মাতে হেলথ ক্যাম্প তামে আলং আলং বিদাম বম ফ্রি পেন নিতম বিদাম দাম পালাপেন রং অসর তুম স্পেশালি অসমার তুম হেদি পকতি পালর পালার তুম থে থে খেদে তুম অসমার তুম মাতং তে আগে থে তুম তামে আফু কিসু তং আপক কিসু সনসে প্রেকজাম প্রেকজাম পেন গভর্নমেন্ট পেন nang an medicine nang pale po hala pen si nitum ki joy pen si health camp ta me bidam dam la pen nitum health camp ki bidam ji bang ka hala ayus po under la bang so pen si nitum pan health camp pan order nang pale po la pen nitum la ayus sa benar pen pon si nitum arong arong madang te ko so adim along si nitum health camp pan chus dam po da person nang si pido dam bom bom la pen hada to wai bang do o po si government pen ki pip a ki joy pen si la san pang health camp hut bang ke ki joy pen si se lang pan po la pen medicine ta ko pip si kenang chi ma anta me ang ko lo don thupo
1: mi ik pik lo doctor nang li clardak pen than pa chi nia pon la pen te doctor pa mu heta nang li pu ik lo la health camp hut do wai si ta me a ki joy pen pi dun ik pu la si la so put hak health camp a we de da hu da son pe ni tong se kot pen ke so দু ইক ক হুদাসন গভর্নমেন্ট পেন পিনি আকি জয় বা কে রাপাসন দু ইক মা
0: লাগে দোলো আথে তুম সিভিল হসপিটাল রং সে দাম বলো তেনতে হাদাক তা হোমিওপ্যাথিক ডিপার্টমেন্ট ইসি দোজি হাদাক দাম বলো তেনতে কপি মেডিসিন সি কেনাং জি মা কপি মেডিসিন সি কিচু জি মা আকে থে ফান পতমে আকে বি ফান তামে কং এয়ার ফান পতমে সারবুরা ফান পতমে হেদি হাদাক দাম বলো তেনতে আকে জয় পেন নং পিদন পো আপেন আকে পয়সা নং এন্ডন দেলো গভ আন্ডার পিনাক পতসি লাসি নে তুম হাদাক দাম তামে সিভিল হসপিটাল লং আপেন প্রেগজাম প্রেগজাম আদিম লং

0: 31 मई सुबह 11 बजे मन की बात आकाशवाणी दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के ओटीटी
1: नॉन स्टूडियो घुरिया पर पाए नरके प्रमिनित क्रिपो नंग चौक तंगलो पोसी जाय में गंग कों का प्रेक डम थोला नंग लके लामकान अजाय में लामकान अजाय में का लॉन्ग पेन बिंदु तेरंग पी ড্রামাত বং লাপেন হুট বং জিওনিস রং ফার্ট মং বং চিহু চিপুট আর জুডি নিকসেনা
2: লাকে অল ইন্ডিয়া রেডিও দীপু পিনি লাদাখ স্টুডিও লং কার্বি লামকান লাপেন লাকাছে পারজান্দুন লাপেন ডাইরেক্টর আসাইহাই হুইতা কে ক্লেম আবাংফি কার্বি আংলং আতকানু লাপেন আসাম পেনাং আদিম কে আলাংলি ফান চিনি নিয়ে বাংকে আবেল আলাংলি মেন কে বিন্দু তেরাং পি পুহেল নীলিতুমকা চো ফা তেং পেন আলাংলি নো নীলিতুমা স্টুডিও আলং বাংসি নীলিতুমা স্টুডিও মাইক্রোফোন আথেং নো ওয়াং পেন নাই নি তাংল নি বিন্দু আফ্রাংসি কে নাংলি ফান নীলিতুম অল ইন্ডিয়া রেডিও দীপুয়া হিন পেন কার্ডম নাম পাজে রিগল নি
3: কার্ডম
2: নি বিন্দু নাংলি হিন পেন নাংথানিকা কুপুসং সে নাংলি লাম কান আসক্রিপ্টা মাতে নাংলি সি কাবন্দা নাংলি সি গাছে পারজান লাপেন নাংলি সি জালিন আসাই মাতে ডাইরেক্টর আসাই তা নাংলি সি কে ক্লেম কুপুসং সে লাপুসন কে ক্লেম নাঙা পাংচেং ইগল নি আফুর কিমু আসাপসু নাংথানিকা কো নাট পেন সে নাংলি পাংচেং দিগল কো মারা ফান কে থেকে লং সে যা কংহরাং আছে লং সে লাম কান আহিন নাথু নাংলি লাপুসন সাইক্লেম বম পেন বাং বম ল আথে নাংলি লাম কান কে রেডিও কার্জু আকর্টে লাপেন ইঞ্জি রটুম কে কাছি নে বাং কে আবেল আছে নাংলি হিন পেন থানিক থানি লাপাং সফুর কিম বাং পারো কা তুমপু যাত্রা কোসন সে নাঙা পাংচেং লাসলাম থে
3: চিপু থেক থে নিলিতা কোনা পেন টং কুসন কে চেং পেন নন লাপুসন আংসং মতে নাংলিতম আহির জুমি মতে রাত আহির জুমি কাংহন পেনসি কাদকবি নিলি জাকং হরাং চিলং পসি মাথাল লাপেন কে চেং সি কে নিলি বিহে কাকু কাদকবি আলম চিপুদাক পুলতং তে নিলি বিহে কাকু কোয়ান মা কে চার্লি লাপু আনসি নন মানে ইনিং চে মাথা প লাপু ক্লেম লাপুসন লাপেন ইসি হিনি আবার সাই লং পেন রাত আতুম নাকাং হন পেন নিলি ওয়ার্কশপ পেনে নি লসন্দা কিদুন দো লাপেনকে থিয়েটার পুসিটামে নিলি কাচারলি দুন ট্রেনিং মতে লাপু আলাং তুমকে ক্লেম কে দাম আলাং চিকলো জন্থম লাপুসন কে চার্লি দুন দো লাপেন ফিলিম আহে না লং তা ট্রেনিং এন দুন লাসি লাহাই আলং ইলং চার্লি চেট ইলং চার্লি চেট রাত নাংকাং হন পেনসি নি নন লাপু আন নাংলি তুম পেন চিপাচিনি লং মতে রাত পেন চিপাচিনি লং কাং হন কে লং আজক পুসিনি লি মাথা
2: নি বিন্দু নাংলি হিম পেন থানিকা নাংলি কায়াং বং লাম কান পুকে নাংলি হা রং নানে নেকে আফ্রাং বাংকে লাপুসন আসংসি ইলিতুম কার্বি কারবাক আং বং বাংকে বাঙা খাই লংকে দুটি মা ইলিতুম লংকে লাপুসন লাম কান লাপুসন কাছি হুম ও লাপুসন কালি দেন লাসে লাকাবি পিনাং বং নাংলি নাঙা পাং চেং লাবাং সলাম নাং থানিকা লাপেন নাংলি কায় আং বং পেন কে চেং সি কো পি আলাম কান সে নাংলি কাবন দা পাফ্রাং ল মাতে কাছে পারজান দুন পাফ্রাং ল লবাং সলাম থে দানাং থানি জিমা
3: আফ্রাং সি স্কুল লাইফ হুট মাতে লপু রং রো কি জুই হুট চেকারুম সিটা মে পি হিং ক্রাই পো নিতুম নাং কে সন আর ল দে নাং কে সন চে পারজান দে পুলা সন কি জুই পেন সি নিদি লান কি দুন ইগল লপেন কে লাসন জুই বম জুই বন পেন ঠিক স্কুল পরি বম হটাং কে নিলি ফানং পুলো জে নাং ড্রামা ক্লেম নাং জি পো ওকে ক্লেম দন ল ক্লেম এট পেন কে স্কুল হতে ক্লেম দন লবেন কে কলেজ দন বম হতাং কে ফার্স্ট আসাম ইউনিভার্সিটি নর্থ ইস্ট ইউনিভার্সিটি লবাংস 1998 নিলি কে কলেজ কেং কাম চে জর চেং হত চেপাতি দন ল নিলি কে তক লাম কাং কে চেং সি ল কে আং দং রেডিও সেন্টার লং সিতা মে নাং লি তুম নাং কে হাং পেন জক নিলি নাং থাপ ইক ল লবাংস আলাম কাং চেপার জান দন পেন সি নিলি কেটক তা কেটক চেং ল কাছে পারজানটা কাছে পাতি লং এ চেং চেং লু বুসি নেকায়ং বং কে নে দে ইচ মাথা ল
2: লাবাং সলাম কান
3: লাবাং সলাম কান

আকাশবাণী ডিফু রেডিও নাকার জুদুন কেদোয়ান আরারা তোমা ফানান্তা কারডমাং পাজর ইগলো পিনি নীলি সোয়ারলোয়া তুম আইসিটি মতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আলং কেংকাম কাছিজরদুন পেন কাপাফ্রাংদুন কাছিরাবদুন লাপেন কাছিনি আকেনাং সদ আপুথাকসি নীলি লামজির কেথানজিয়া ফান চিসিগলো আইসিটি মতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি কপিয়া ফান্সি কিপু দাম্মা পুলোতে লাকে টেকনিক্যাল টুলস আসায়ামো কি ক্লেম ই ইলেকট্রনিক্স সফটওয়্যার ডিজিটাল টেকনোলজিস পেন আকে রাব কে লং পেন আসন আসন আসাই কি ক্লেম ই লাপেন কাপাচিনি ই আসন নেটওয়ার্কিং সফটওয়্যার এপ্লিকেশন কম্পিউটার্স ডেটা মোবাইল ডিভাইসেস পেন স্মার্টফোনস ট্যাবলেট লাপেন টেলিকমিউনিকেশন লাই হই হেলো ইলি তুম কাদোকাবেতা চিনিলো নন লিরমিয়া কায়া হুটকে আজান আসন সেতামে আইসিটি পেন আকে রাব থেদু লাপেন চেরাব ক্লাং আথিকে কাচারলি আহিন চুজর চোলান আহিন অক প্রাণ কাচলাং আহিন পেন ডাংলক পিরথিয়া ডাং আলং আসন তিনটা টেকনোলজি পু আহর মুকে ইলিতুম আকেনাং সত নেইল টেকনোলজি পু কুপি লোমা পোলতে লাকে আসন আসন সাই কে ক্লেম আলং সাইন্টিফিক নলেজ মতে সন্থান বিদি পেন কামাথা কামন্থি মেশিন আবিদি হৈ হুই কে এন ফান্সি কিপু দামল কুমারনে আবং জংসে টেকনোলজি কাছারলি পাচুন দেট বলতে কুমারনে কে জয়কি লাপেন আপর কমহেক আংবং পেনতা আকেরাবদ হাকো আকায় হুট কে মুনিরা তুম অহুমকে দাম আতুমসি নন আকায় লাপুসন আসন আনাংলিল লাকে টেকনোলজি কাছারলি আজয় নিল টেকনোলজি পেন আজক পিনি আর্নি মুনিরা তুম জয়কে পেন যন্ত্র হে হই কে এন চারলিল লাহে হুই কে এন পেন আজক ইলিতুম আকায়লং কিদু কে দাম তা পেনাং আন আকি জয় কি লংল টেকনোলজি আকে রাব কেথে ও পেন আজক ইলিতুম আহেম আলং কিদু আহরমু কিতুন কে দাং আ গ্যাস পেন চেংল ইলেকট্রিক্যাল এনার্জি পেন কে লং আহরমু ইলেকট্রিক ফ্যান ইলেকট্রিক বাল্ব এয়ার কন্ডিশনিং ওয়াশিং মেশিন রিফ্রিজারেটর লাপেন আসন আসন আহরমু পেন আকে রাব থেদু আর্নিবাং ইলিতুম কাচিকে বম সায় হেম আলং সি কেলাং আহেম আলং স্কুল আলং শপিং মল লাপেন আনপারটা আকাপ্রেক আপ্রেক আসাই হেম আলং আনতা টেকনোলজি পেন আজক সাই কে ক্লেম ইপার জাং পন লাপেন ইপাজয় কি কাইকে ইলিতুম আলং কেদোবের কম্পিউটার মোবাইল ফোন ল্যাপটপ ইন্টারনেট টিভি হে হই পেন আজক ইলিতুম আনসে লো কা চার্লি লাপেন আসন আসন প্রেক জাম আকিমিয়াসন আনতা চার্লি দুনলং লাপেন ক্লেম্পন মে টেকনোলজি আকে রাপেন আজক পিরথিয়া ডাং আলং ইন্টারনেট আওয়ার সাই লং পনসি সুমিন্দারা ডাং চেলেং প্লট লাপেন বীরতা কাচিফো কেথেক আসাই চিপাচয় এট সি ই সি কেথে দুং চেদাম চেবাং আতেংল আথেমা ইন্টারনেট আওয়ার সাই পেন আদেটিন আবিরতা তালং বয় লাংদাম এল পুলোতে সোয়ারলো তুমকে আইসিটি আলং জুমপিকলাং লাপেন টেকনোলজি পু আহর মুকে পিনসোমার আতুম সি কাপাকলাং মাতে কাচিপারি ডেং কাপাংচেং দুন লাপেন পিনসোমার আতুম সি আফাই পুসিতামে অংচেত আইসিটি আপুথাক আর ডি কিপি চেং লাপেন কাপাচেথাং চেং কে ডেনিস স্টেভিনসন পু ইনুত ইউকে গোয়ারমেন আমনিত সে 1940 মাতে ফারুক রেসের ক্যাপরা ফ্লিকেপ আনিংকান আহুসি মডার্ন ইলেকট্রনিক্স আইসিটি পালামথে আপুথাক আফান আর ডি পিপন পাংচেংল লাসন সে ওয়াং বম্পেন নন আকায়া হুট আনকে সোয়ারলো আতুমতা আইসিটি চেতায়ালং কেংকাম চিজরদুন আফাই দুবমলো সোয়ারলো আতুম আনসুসে আইসিটি পিরথিয়ালং কেংকাম কাচিজরদুন পেন পিরথিয়া ডাঙালং সোয়ারলো আতুম পিনসোমার আতুমাতেং আইসিটি আলং আওয়ার সাই কিক্লেমদুন নাংজিকে আকে নাংসরল লাসন সে সোয়ারলো আতুম আফান আইসিটি আলং আনসোসে কাপাচিংথুর দুনথেক জি আফান পু আর রি বিপন সে আনিকানবাংটা ইসি চেরকটক আমে হে হই কি বিপন পাদুপনল লাপেন আইটি ইউ মাতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আহিন পেন 2011 মাতে সুরিহিনীরা

আন্দে আপ্রাং কেনাং সৎ কি পাচিনি আলামজের আর জুইকা নাংলি তুমজংসি কাছনিং রিয়া লুঞ্জের আর জুইংটুং পুলুতে আলম বিলম এজাই মেগালংলে হোয়াটসঅ্যাপ নাংলু ইগনন হোয়াটসঅ্যাপ নম্বর কে সিরকেপ প্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ হ রুইথুলাং সিরকেপ প্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ অলং কে টকনাংজি কে লাপুহেনল জাই মেগামেন আলম বিলম কমাত সিকি লুন্মা লুন্সে পি লুন্সে পোমেন আলুন আলম থে আসাপসু টকনাংজি কার্যুকাংটুং আটুম কেডোয়াদিম মাতে আরং আমেন লাপেন কার্যুকাংটুং আটুম আমেন আলম বিলম আজাই মেকে ইরুয়ালং বা তাহিনী সি রথ পার্যুচত লাকে ভোমকুরুয়ারনি আদাব পরফাই নেরকেবরা মিনিথং কেপ আপরপেন লাপেন আজো পরফাই সিরকেবরা মিনিথং কেপ আপরপেন কিনাংসৎ কেপাচিনিয়ালাম জোরকে লাপানিক চলল।